পাগলে কি না বলে ছাগলে কি না খায়, পাগলে কি না বলে ছাগলে কি না খায়।